আরে থাউলাটিং দাই হা সাই হা সাঁতরাই হা। রাজা ভি কানারি লাডু, হাম যাও মা খাসাও মা খানারি লাডু। রাজা ভি খানারি লাডু, হাম যাও মা খাসাও মা খানারি লাডু। হাম যাও মা খাসাও মা খানারি লাডু। রাজা

মুটাই হা, কিমি হাসা হা মুটাই হা, রাজা বিহি রাজা বিহি খানারি লাডু, হাম যাও মা খাসাও মা খানারি লাডু, রাজা ভি রাজা ভি খানারি লাডু, হাম যাও মা খাসাও মা খানারি লাডু, আনিব রা।

আইদুকু সিনি আনিবা কাহা সাগাং দুলাও হাপসাও আই খাজামা আনি ফাইয়ালাও কাহা দুখু সিনি আনি আনি কাহা আই ফুর্নি লাই রে ওমা বিশা যারে ওমা বিশা লাই ডাডা পূর্ণিমা যারে আই পূর্ণিমা বারা খাহায়ান্দার সারি আই খাজামা আনি আই ফাইয়ালো খাহা আই দুখু সিনি আনিবা কাহা সাগাং দুলাও হাপসাও আই মিরি মিরি আর বাইর বার বাই সিমরে কাহা

বাউহি মুহা মুদি রুলাডু। আই খাজা মা আনি আই ফাইয়া লো আই দুখু সিনি আনি বা কাহা সাগাং দুল হাপসা আই ফুর্নি মালাই রে ও মা।

আয় খাজা মা আনি ভাইয়ালো কাহা, আই দুখুসিনি আনিবা কাহা, আই সাগাং ধুলাও হাপসা।